কেনেগেটিক আকাশ বাণী শিলং খুবর বানফুলে দা ইলা শিউডর সুন্দ্রাম কিমাত কিবা কংসান জং খুবর মতাকা জন্মিয়ান অন বেতেন গজিং ক্রেন হালর গজিং পনবাই পোট হাপেন গমি ঘালি আবার আসাম হাদিয়ান গজিং থংগে সরকার থামাই জং কজলা আসাম ও মেন্দ্রি রংবা কনরাদ সাংমা কৌ এলামা উমেন্ট্রি রংবা কনরাদ সাংমা একে কালি কামি ঘালিয়া পুলিশ কিবা সংদর লজান লাইফৌ ক্লোর টিংকা পেটগর কতনাত পুলেট ইকি কামরুনার কিবে দে সাইবার ক্রাইম বাদ কিজিং এ খাজা হাকি খাথান খাপুট অংক ডিজিপি নংরং পেনবনা জিং রাব সরকার জল্লা দ্য আরফুলাই ক্লোর টিংকা বন কর্ষা নিকি নং এলে একাই হা কাজিং পেনখ্রে ইয়াক ন্যাশনাল গেমস কি খবর কিবাবনিয়া উমেন্ট্রি রংবা খাজল্লা উকনরাদ কে সংমা নে উ অং বাকা বেনতা কাবা আর জং কাজিং এ ক্রেন বাদ আসাম হালোর কি কাম খাপুট কানবেতেং বিয়াং হাদিয়েন বালাদাব বন্থং ইয়াক সরকার কাবা থামাই হা কাজল্লা আসাম হাবা ক্রেন চিকলাত পাথাই খুবর উসংমা উল অং বা উনসে ক্রেন নো সেন বাট উমেন্ট্রি রংবা আসাম বান পেনবেদ নো ইয়াক হেনরিউথলি কি জাকা কিবরং এ কাজা কিনথোপ ইয়াক লংপি কাবর লুয়ার কা নংওয়া মাউতমুর কাদেশ ডোমরিয়া কা ব্লক ওয়ান বাট ব্লক টু বাট কাপসিয়ার খান্ডুলি উল অংরু বা কজিং ক্রেন ক্লাসং এ শিপর হেন্দ্রে উলাপেন স্কেম কজিং প্রশাং জং সরকার বান ইয়াই পেন বেদ ইয়াগানি কজিং এ কবে দে বট উপট উসাম হাগি থান খাপুট কবেন তা কবেন কং জং কজিং এ পেন বেদ ইকি হেন্রিও নাকি খাট আর তলি কি জাকা কি বে খাজা কালকুট হউ বনাইল বেয়ার জং উসনাম আর হাজার আর ফুয়ার হাগবা বারো আর তলি কি জল্লা কিলা সয় এক সাসকুলার হা নিউ দিল্লি কা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি ইকং ইদাশিশা নংরং হনে ইল অং বাকতনাত পুলিট কয়াই পেটঙর কি কামরুনার কিবে দে বাক সাইবার ক্রাইম কশং সুক শং সাইন বাট কিবে কিবে কি জাত কাম বানপিনতি কিনা কজিং সিঙাইন বাক জিং ইয়াত বেজং কি পুলিট হাকলেং গজলা হাবা ক্রেন চিকিলাত পথাই খুবর ইকং নংরং ইল ক্রেন রু হলর কজিং সঙ্গিয়া জিং নং সং সং কালাপাঙাম হাকবাই দে বাক জিং কজা কি জাকারাব বাট কিব্রিও নগজলা আসাম কাবা কিব্রিও নগ লাপাঙাব কিল অং বাকিয়া কিজিং থং গি বালা থং হক পারমেন্স নি কি জুশা পেন জুলর নো হক পারমেন মিয়েন বাট কিলা পেন পাউ রু গিজিং বম সঙ্গ হন গিজিং বম বিয়াং কিলা জিং রাব নাকি বর কিব্রে খিমি হালোর কে কতনাত কলা ফাশু ইকি বর পাহারা সাকন কথান বাট ইকং নং রং ইল অং বা অনসাকি ইবনিয়া এক জিং লং জিংমান হাসুয়া বান সেম এক নো কনো করাই কতনাত সোশ্যাল ওয়েলফেয়ার হাবো ক ড্রিম মিশন হাক জিং ত্রি লং বট ক বস্কো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সোসাইটি কলাপন লং এক ড্রাগ রিডাকশন অ্যান্ড ইলিমিনেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হাখন ডাইলাত শিলং হেক সঙ্গি কি সামলা পুলে ক উইলিয়াম ক্যারি ইউনিভার্সিটি কিলে শিম বন্তা হাগানি প্রোগ্রাম দা কজিং থমু বন পেন সঙ্গ থো পাত বা হালোর জিং ক্রনি গিজিং দি পেন বু আই বাট কিলা জিং সুমার কি বদন লিং বাক সরকার হাবা ক্রেন সক ডিডি নিউজ মেঘালয় উ প্রজেক্ট কোঅর্ডিনেটর উদ্দীপ গুরুং উল অং বাকি কিন জাম কথমু বন হিকাই কি সামলা সাফাং কি জিং মা জং কজিং ক্রনি বাট বন আই মিন সি এম ই কি বলাঙপ হাগি জিং ক্রনি বন ওয়াট ই কি লাট জিং রাব কিনং ইসম বন্তা কিলা রা ইকি প্লাকাত বাট কিলা ইক্রেন বা কি পাট বা কাট বা কিনং পনিয়া এক প্রোগ্রাম কিলা বান হালো কজিং ডন কাম জং কজিং ত্রৈলং বানতে ইক ইমলং সালং কাবালাই না উদ্রক সানমুট কি খনা এল একাই নাক জল্লা কনথোপ ইবে ইখনা খাতলাই সিনাম কর্তা কিনমি ইখমাত ইক জল্লা হাগা ন্যাশনাল কুডো চ্যাম্পিয়নশিপ কাবা অনলং হাপুনে মহারাষ্ট্র নদু খাতনরিয় হদু আর্প সাউথরিক উজমাং কাবা লং উমাউজাম উবখরাও নাক বন্তা গজিং এল একাই মার্শাল আর্টস হাক জল্লা কানি কনহন কনথোপ ইসামুট কি সিনরং বাট ইবে ইকনথাই বাট উ প্রেসিডেন্ট উবানিয়ালা মেকি কপন ইয়ে গজিং নাংকি উজং কচিং স্নোতনাত পানিল একাই কুডো হাক জল্লা কাকুডো কদিগে জিঙিলে আকাই জাপানিজ মিক্স মার্শাল আর্ট কবখলে লং ইক কারাটে বাট কুডো ওয়ালাদায় কাকুডো অ্যাসোসিয়েশন হামেঘালিয়া লাসেং তংকুম্বা শি স্নাম মনসুয়া কানি জিঙিলে আকাই কলাইয় এক জিং ইথো নক সরকার জেলা বাট কলাইয় রু কেয়া জিঙে রাব ফিসা বনপনিয়ার একা সামুদ কি ব্রিউ হাব রা নো আসা সিভিল হসপিটাল নংস্তান হাদিয়ান বিকি লা সুতম জোর না কাদাও কজিং বা মিকি ঝোর খ্লাও না কাজা খ্লাও কবদন হাকা থাইন মাওলান হাজান লংপি ওয়েস্ট খাস হিলস ডিস্ট্রিক্ট কাটকুম কি খুবর সানগুদ কি নং বলা স্নি কাটবা কি দং ত্রে হাকা নিকা খ্লাও কি লা সাপন থোদ হা উসলাম সামুদ নাকি কি লা শেট বাট বাম লাই জাই কি ঝোর খ্লাও কুনথোপ শি জাই বলাওয়ান রা দ ওয়ে না পেরেং জং কি উবা কাম বা উত্তে বৌদে ঝোর উবলং বন বাম হাদিয়ান বলা দেব বাম কি নিকি ব্রিউ কি লা ওট সো খুপ বাট কি লা প্রে বাট কি লা খাক লি আদো বন্দ কিউ আট কমেট জংকি বাট লাপন কিট নো ইকি মার মার শো হসপিটাল।